আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমান দিন 10:10। আরম্ভ করছ বিশেষ কার্যক্রম খোলা ঝরকা।

হ্যাঁ শ্রোতা বন্ধু, বর্ষা ও ভয়ানক ঘড়ঘড়ি সময়ের খোলামেলা গছ তলে আশ্রয় নেওয়া বিপদজনক হয়ে অনেক এনে সেতটা সচেতন নুহতি। দিনক দিন লোক মানে এই অজ্ঞাত কারণর নিজে মৃত্যুমুখে পড়ুবা বেড়ে অন্য মানুষ এক প্রকার এই বিপদে পকাউছন্তি, কহিলে অত্যুক্তি হব না। বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বপ্রথমে 1752 মসিহারে বজ্রপাতর সঠিক কারণ কহিলে। বেঞ্জামিন অনুসারে আকাশে ভাসুবা বাদলরে ছোট ছোট জলকণিকা থাকে, যা বায়ু সহ ঘর্ষণ হওয়া যোগ অবশোষিত হয়ে যাতে, ফলে কিছু বাদলরে পজিটিভ চার্জ সৃষ্টি হুয়ে তো আউ কিছু বাদলরে নেগেটিভ চার্জ উৎপন্ন হুয়ে। যেতবে উভয় চার্জ বাদল পরস্পর পাখাপাখি হয়ে ঘর্ষণ হুয়ে, হাজার হাজার ভোল্টর বিজুড়ি উৎপন্ন হয়ে থাকে। এই বিজুড়ি যেতবে তীব্র হুয়ে তাহা পৃথিবী পর্যন্ত পৌঁছি যায়। বজ্রপাত সাধারণত প্রাণঘাতক হয়ে থাকে, মাত্র 30 মাইক্রোসেকেন্ড পাই হেউথিবা এই বজ্রপাতর উত্তাপ সূর্যঙ্কর বাহ্যস্তরে উত্তাপ ঠারু 5 গুণ অধিক হয়ে থাকে। গছ তলে ঠিয়া হয়ে খোলা জমিরে কাম করুবা ব্যক্তি উপরে বজ্রপাত হবার আশঙ্কা অধিক থাকে। এবাদ পোখরী বা নদীরে গাধুবা ব্যক্তি এবং মোবাইল ব্যবহারকারী উপরে বি বজ্রপাত হবার আশঙ্কা থাকে। বৈজ্ঞানিক মতরে মোবাইল নির্গত হেউথিবা অতি বাইগণী রশ্মি বিজুড়ি নিজ আড়কু আকর্ষিত করায়। সাধারণত দেখা যায় বজ্রপাত হলে লোকে ডরি যাই গছ তলক চালি যাতে আশ্রয় নেওয়া, হলে গছ তলে আশ্রয় নেওয়া হি মৃত্যুকে আমন্ত্রণ করা সহ সমান। যেতে বজ্রপাত হুয়ে সে পৃথিবী পৃষ্ঠ আড়কু আসবা লাগি সবুঠার উচ্চা জিনিসক বাছি থাকে, তেণু বিজুড়ি হওয়া বৈদিক খম্ব উচ্চা গছকু বাছি থাকে। তেবে বিজুড়ি সর্বপ্রথমে গছ সংস্পর্শে আসি থাকে ও তাহা মাধ্যমে ভূমি পর্যন্ত পৌঁছে, আউ এই বিজুড়ি সিধা সড়ক গভীর ভূমিকে যায় না, বরং ভূমির উপরিভাগে ব্যাপি যায়, যা গ্রাউন্ড করেন্ট কুয়াযায়। তেণু বর্ষা ও বজ্রপাত হেউথিবা সময়রে গছ তলে ঠিয়া হওয়া উচিত নুহে। প্রতিবর্ষ প্রায় 2000 লোক বজ্রপাতের শিকার হন্তি। যথা সম্ভব কোণসি সুরক্ষিত ঘর নিহাতি ভল, নিজে সচেতন হওয়া সহ অন্যমানকু সচেতন করিবা দ্বারা আপনি এক নিশ্চিন্ত বিপদরু নিজে বর্তিবা সহ অন্যমানকু বঞ্চাই পারিবে।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: লোকଙ୍କ ସରକାରଙ୍କ 2 ବର୍ଷର ଗୌରବମୟ ସଫଳତାର ଯାତ୍ରା ଲୋକଙ୍କ ବିଶ୍ୱାସରେ ଲେଖିଛି ଉନ୍ନତିର ନୂଆ ଇତିହାସ।
4: ସଶକ୍ତ ନାରୀ, ସୁରକ୍ଷିତ ଶିଶୁ, ସମୃଦ୍ଧ ଓଡ଼ିଶା। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପୁଷ୍ଟି ଯୋଜନାରେ କିଶୋରୀ, ମା ଓ ଶିଶୁଙ୍କ ପୋଷଣ ସଶକ୍ତିକରଣ। ଆର୍ଥିକ ଦୁର୍ବଳ ପରିବାରର କନ୍ୟାମାନଙ୍କ ପାଇଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କନ୍ୟା ବିବାହ ଯୋଜନା। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କନ୍ୟା ସୁମଙ୍ଗଳ ଯୋଜନାରେ ସୁରକ୍ଷା ଓ ସହାୟତାର ସଂକଳ୍ପ।
3: ସମୃଦ୍ଧ ଓଡ଼ିଶାର ଅନ୍ୟତମ ପରିଚୟ, ସବୁଠି କର୍ମସଂସ୍ଥାନ, ସବୁଠି ରୋଜଗାର। ବୁଣାକାର ଓ କାରିଗର ମାନଙ୍କୁ ସଶକ୍ତ କରୁଛି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବରିଷ୍ଠ ବୁଣାକାର ଓ କାରିଗର ସହାୟତା ଯୋଜନା। ସଡ଼କ ଓ ରେଳପଥ ଏବଂ ବନ୍ଦର ଭିତ୍ତିକ ବିକାଶ ଆଣିଛି ରୋଜଗାରର ନୂଆ ସୁଯୋଗ। ଗ୍ରାମୀଣ ରୋଜଗାରକୁ ସଶକ୍ତ କରୁଛି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବସ୍ ସେବା ଯୋଜନା।
4: ବିକାଶର ଧାରା ଓଡ଼ିଶା ସାରା।
5: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟି ଦ୍ୱୈତକଣ୍ଠରେ ଗାଇଛନ୍ତି ମହମ୍ମଦ ସିକନ୍ଦର ଆଲମ ଓ ତୃପ୍ତି ଦାସ। ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ଗୌର ପଟ୍ଟନାୟକ।

0: এতে স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী ভবানীপাটনা শ্রোতা বন্ধু, বর্তমান শুণন্তু আম কেন্দ্রর প্রচার হওয়াকু থিবা বিভিন্ন কার্যক্রম সম্পর্কের সূচনা। প্রথমে শুণন্তু আমার চলিত অধিবেশনরে প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে। সন্ধ্যা 6:30 শুনিবে কার্যক্রম বিকাশ মন্ত্র, এবং রাতে 7:25 শুনিবে জেলা হালচাল ক্রমরে সুন্দরগড় জেলা সম্পর্কে। এই কার্যক্রম দ্বয় রিলে করে শুনিবু আকাশবাণী কটক কেন্দ্রর। চাষবাস কার্যক্রম শুণবে রাতে 7:30, দেশবন্ধন শুণবে রাতে 8, হিন্দি ভক্তিগীত শুণবে রাতে 8:15, শিল্পী হলে বিজন ঘোষ দস্তিদার, ঝুকিতা রায় ও পণ্ডিত ওমপ্রকাশ ঠাকুর। স্পোর্টস ক্যাম্প রাতে 8:30

প্রকল্পর উদ্ঘাটন আর ভিত্তিপ্রস্তর স্থাপনা করবার সহিত গোটে জনসমাবেশকে সম্বোধিত করবে বলে আমার সংবাদদাতা জনাইছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইবা কাল নয়াদিল্লীর গোটে খাস কার্যক্রম থি প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনা PMVBRY অধীন থি পাখাপাখি 2400 কোটি প্রোৎসাহন টঙ্কা দেবে। নিযুক্তি প্রক্রিয়াকে তুর্তি করবার, নিযুক্তিকে তহকাবার আর সামাজিক সুরক্ষাকে বিস্তার করবারটা এই যোজনার মূল উদ্দেশ্য আয়। এই যোজনা জরিয়ে আঘনু সারা দেশে 15 লাখ হিতাধিকারী উপকৃত হয়ে সারিছন। যোজনা অধীনটি পহিলা থর লাগি কর্মশক্তিকে যাওতবার কর্মচারী মানে 15,000 টঙ্কা তক প্রোৎসাহন টঙ্কা পাইবারকে যোগ্য হবে। এন জনাই দিয়া যাই পারে যে এই যোজনা গলা বছর অগস্ট 1 তারিখ কার্যকরী হয়েছিলা। 946 কোটি টঙ্কা খরচা থি এই যোজনা 2 বছর ভিতরে 3.5 কোটি অতকা নিযুক্তি তৈয়ার করবারকে লক্ষ্য রখিছে। যেন্তি পাখাপাখি 1.92 কোটি যুবক পহিলা থর লাগি কর্মশক্তি থি প্রবেশ করবে। রাজ্যর 1 শ্রেণী নু 8 শ্রেণী তক পড়া বহিতি ছাপবার সময়াতি হইতিবার ভুলর তদন্ত লাগি মুখ্যমন্ত্রীঙ্ক নির্দেশ থি গোটে কমিটি গঠন করা যাইছে। উন্নয়ন কমিশনর আউ অতিরিক্ত মুখ্য শাসন সচিব দেওরঞ্জন কুমার সিংকর অধ্যক্ষতাতি হইতিবার কমিটি থি ওড়িয়া ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিভাগর সচিব বিজয় কেতন উপাধ্যায় আও সাধারণ প্রশাসন বিভাগর উপসচিব স্মিতা পাণি রহিছন। ই কমিটি ছাপবার সময়াতি হইতিবার ভুলর তদন্ত করিকরি ইথিলাগি দায়ী অধিকারী আও সংস্থা বিষয়টি অনুধ্যান করবার সহিতে আইবা 7 দিন ভিতরে রিপোর্ট দেবারকে সরকারঙ্ক তরফু নির্দেশ দেয়া যাইছে। ঘটনাকে নেইকরি রাজ্য শিক্ষা গবেষণা আও প্রশিক্ষণ পরিষদর নির্দেশিকা মধুস্মিতা সাহু কহিছন আইবা বছর নু ইতার উপরে জোর দিয়া যিবা। সবু জিল্লা শিক্ষা অধিকারী মানকু ইবাদ্দে চিঠি জরিয়ে জনাই দিয়া যাইছে। শিক্ষক মানকু বহিতি থিবার ভুল সুধরাবারকে নির্দেশ দিয়া যাইছে। 2027-28 শিক্ষা বছর নু নুয়া বহিতি এন্তা ভুল আউ দেখবারকে নাই মিলে বলি শ্রীমতী সাহু কহিছন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্কর অধ্যক্ষতাতি গোলাকাল পড়া বহিতি দেখা দেইতিবার ভুলকে নেইকরি গুটে জরুরি বৈঠক হইতিলা। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। বহুত সময়া ধরিকরি ডাক্তারখানান বিনা অনুমতি থি অনুপস্থিত রহুতবা ডাক্তারমানকর বিরোধী মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কড়া আভিমুখ্য নেইছন। রাজ্যর ভিন ভিন ডাক্তারখানান কাম করুথবার 128 জন মেডিকাল অফিসর আউ দন্ত চিকিৎসক 5 বছর নু অতকা সময়া ধরিকরি কাম থি যোগ নাই দেবার। সেমানকর স্থিতি জানবার লাগি খবর কাগজটি ইস্তাহার দিয়া যাইথিলে ভিল সেমানে উত্তর নাই দেই। যেন্থি লাগি মুখ্যমন্ত্রী ই ডাক্তারমানকর বিরোধী শৃঙ্খলাগত কার্যানুষ্ঠান নেবারকে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেইছন। ইতার সহিতে কন্ধমাল পুলিশ হসপিটালর আগর মেডিকাল অফিসর ডাক্তার বিচক্ষণা পাণিগ্রাহীঙ্কু সরকারি সেবানু বহিষ্কার করা যাইছে। রোগী সেবা লাগি তাঁকর অনাগ্রহ লাগি তাঁকু চাকরিনু বহিষ্কার করা যাইছে। রায়ে খরা ছুটি উত্তর আইষ্ঠানু 22টা জিলান বিদ্যালয় খুলিছে। হেলে জবর খরাকে নজরথি রখিকরি 8টা জিলান খরা ছুটি সময়াকে শনিবার তক বড়া যাইছে। পশ্চিম ওড়িশার জিলা মানকে তাপমাত্রা 40 ডিগ্রি তক রহুথিবানু খরা ছুটিকে বড়া যাইছে। ইতার সহিতে সবু অঙ্গনবাড়ি কেন্দ্রমানকু ভিল বন্ধ রখাযিবার লাগি কেতেটা জিলা প্রশাসন তরফু পদক্ষেপ নিয়া যাইছে। নুয়াপড়া জিলান আইষ্ঠানু আইবা 20 তারিখ তক সকালর 6 বজে নু 11 বজে তক বিদ্যালয় মানকে পাঠপড়া হেবা। সম্বলপূর্ণ বিকাশধারা ওড়িশা সারা কার্যক্রম হয়েছে। রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী আর খাদ্য যোগান মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র এটি যোগ দিয়ে রাজ্য সরকারঙ্কর 2 বছরর উপলব্ধি বাবদে আলোচনা করেছেন। নুয়াপড়া জেলা খড়িয়াল ব্লক ন রাজ্য কৃষি বিভাগের উপলব্ধিকে নেইকরি সচেতনতা সভা হয়েছে। ইথি চাষ আর চাষী মানকর বিকাশ লাগি নেওয়া যাইথিবার জনকল্যাণকারী পদক্ষেপ মানকর বাবদে আলোচনা করা যাইথিলা। বৌদ্ধ জিলাপাল বিভূতিভূষণ নায়কর অধ্যক্ষতাতি ওড়িশা ভর্চুয়াল একাডেমির কার্যক্রমকে অতকা লোকাভিমুখী করবার লাগি গোটে বৈঠক হয়েছে। বৈঠক থি সাহিত্য সংস্কৃতি লোককলা ও গবেষণা বাগির ক্ষেত্র থি বিশিষ্ট ব্যক্তিমানকর সহভাগিতাকে সুনিশ্চিত করবার বাবদে আলোচনা হয়েছিলা। বৌদ্ধ জিলান অন্তর্জাতীয় যোগ দিবস পালন লাগি গোটে প্রস্তুতি বৈঠক হয়েছে। যোগ দিবস অবসরে জিলা স্টাডিয়াম ন গোটে যোগাভ্যাস কার্যক্রম আয়োজন করবারকে নিষ্পত্তি হয়েছে। রাজ্য সরকারকর 2 বছর পূর্তি অবসরে আজ বরগড় জিলা কৃষি অধিকারীঙ্কর কার্যালয় ন জৈবিক আউ প্রাকৃতিক কৃষি কর্মশালা হয়েছে। বিধায়ক অশ্বিনী কুমার ষড়ঙ্গী মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে বরগড়কে বিষমুক্ত চাষ জিলা বনাবারকে আহ্বান দিয়েছেন।

0: আসবি ঠিকই পাশে চালি পারবা।
1: পারবা, যেটা তো তুই আর আমি কথা হেলু রে মোর ভাই।
0: হয় দাদা,
1: আমার রেডিও মাধ্যমে যে দাদা মানে নানি মানে আমার কথা শুনুচন, সেমানে বি তোর মোর কথা শুনি করি ঠিক হি পাশে চাষ কাম আরম্ভ করবে কাঁ বলছে।
0: চাষি দাদা মানে তো নিশ্চয় এটাকে কামে লগাবে।
1: হুম,
0: আর যদি আমার পায়ন পবন কে দেখি করে আমি চাষ করমা,
1: হই
0: চাষ নে ক্ষতি বি নাই হুয়ে না, আর আমি যেনতা লাভ হেবা বলি করে চাহুছু সেই পাশে লাভ বি পাই পারমা। আর চাষ গুটে দেখ দাদা, মুখিয়া জিনিস হচ্ছে লাভ ক্ষতির কথা, আর ক্ষতি হলে কেতে না কেতে অসুবিধা হচ্ছে
1: হচ্ছে।
0: সবু চাষি দাদা মানে তো সমান নেই, সে কার পাখে পয়সা আছে কার পাখে নেই না, সুবিধা অসুবিধা নে সেমনে চাষ সবু করুছন। তো সেতির লাগি এবে যেন অদিনিয়া বর্ষা হউছি, আর এটার পছে পছে যেন মৌসুমী খণে গহলি যাবার সম্ভাবনা দেখা যাউছি, সেটা সবুকে দেখি করি সেমনে বিভিন্ন যেন গণমাধ্যম আছে কি আমার রেডিও হউ, ইনু যেন খবর মনে দৌছে সেটাকে শুনি করি জাগতিয়ার হেবে, আর সেই পাশে তাকর কামকে আগকে বড়াবে, যে আগকে বড়ু বড়ু বড়ামা বড়ামা বইলা বেলকে আমার শিল্পী দাদা মনে বি খেটলে না।
1: মুই দেখলি না তুই দাদা আমাকে তোর মোর তরফ গোটে অনুরোধ করু, সেমানে গানা বাজনা করি করি আমার মনকে খণে উল্লাস করবে কাম বলুছে।
0: হ্যাঁ দাদা।

0: শুনলি দাদা?
1: ই বুয়া মুই গলা শুনলি, ই দাদা মনে জেনি পাশে গানা বাজনা কলে তার সুকে তো মনকে ছুঁই গলা।
0: তোর তো মনকে ছিঁ গলা, আর আমার শ্রোতা বন্ধু মনকর মনকে বি নিশ্চয় ছিঁ থিবা।
1: হই যে গুটে কথা তুই পাশলি গলু যে
0: কেনটা দাদা?
1: হ্যাঁ শিল্পী দাদা মনকর পরিচয় কেন দাবা?
0: এটা আমার ক্ষীতিরাম সাহু দাদার তাকে দলবল নিছে কেন যে দাদা মনকে ধন্যবাদ গুটে দে।
1: হ্যাঁ মোর তরফু গুটে ধন্যবাদ দেলি।
0: ধন্যবাদ তো দেলু, আগে কোন খসরু।
1: হ্যাঁ
0: আজি বলনু চাষি দাদা গুটকে ডাকিছিলি মুই বৈঠক কে।
1: হ্যাঁ
0: দাদা খেটি আইলে না মুই কথাবার্তা করছি, তুই শুন।
1: হ্যাঁ
0: দাদা জুহার।
2: জুহার।
0: আপনকর পরিচয় টিকে দিওন দাদা।
2: মোর নাম সুভাষ রণা, নুনপুর, মদনপুর, রামপুর।
0: তো দাদা এবে আপন কাটা করুচন?
2: এবে মোর চাষবাস টমাটো, বাইগন, কোবি, ভেড়ি এসব করিছে টিকে টিকে, বর্তমান অধা সরিছে।
0: তো দাদা তিয়ার কথা গুটি কহিলে যে আপন চাষবাস করুচা বলি করি, আর ভিন ভিন প্রকার পনিপরিবা বি চাষ করুচন। তো এই চাষবাস করবাটা কেবে নু আপন আরম্ভ কলে?
2: আরম্ভ করবাটা জানুয়ারি রু আরম্ভ কলু, এবে তো জুন মাস গলানো, জুন মাসরে এবে টিকে টিকে করমা।
0: এটা তো তিয়ার কথা, আপন বছর সারা এই পনিপরিবা চাষ করুচন। মাত্র ইনে আপনকে পচরাবার লাগি চাহিমি যে আপন পহেলা করি পরিবারে চাষ করলে কি আপনকর বাপা বি চাষ করুথিলে?
2: মোর বাপা বি চাষ করুথিলে, মুই বি এবে চাষ করুছি, আমি সমস্তে চাষ করু।
0: বহুত তিয়ার কথা যে আপন পরিবারর সমস্তে পিঢ়ি পরে পিঢ়ি চাষ করুচন। তো যেতেবেলে আমি চাষবাস করছু এটা গোটে লোকর হাতর কথা নাই, সে আমাকে অনেক গুড়ে লোকর সাহায্য দরকার হেসি। আপনার পরিবারের কি কি আপনকে সাহায্য করছেন কে?
2: হ্যাঁ সাহায্য হচ্ছে সব কিছু টিকে টিকে হচ্ছে সাহায্য, আর কিছু আমি নিজে করু।
0: তিয়ার কথা দাদা, যেতেবেলে পরিবারর সব লোক গোটে হি করে চাষ নে অটা ভিড়ুচন, নিশ্চয় চাষ বি তিয়ার হওয়া। তো এই বছর যে আপন চাষবাস সব করেছিলে সেটা কেনতা হইতিলা?
2: চাষ বহুত বড়িয়া হইতিলা, চাষর অমল বি ঠিক আসলা, এবং আমি চাষ করবা গাই তো টিকে টিকে বড়াবাকে চাহুছু। আর
0: যেতেবেলে আমি চাষ গুটে করছু পহেলা করে আমি বিহন পাতন খুঁজবার পড়ছি, ভল বিহন যোগাড় করবার পড়ছি। তো এই যেন আপনার পনিপরিবার চাষ সব করছেন, বিহন মানে সব কেন আনছন?
2: বিহন আমার রামপুর মনকে এবার আসলা না টিল্লাগুড়ি, তো এটা আনিকে করুছন, সে রখুছন দোকানে, দোকান রক্ষা আনছ।
0: এবর সময়ানে আমি দেখুছু যে দাদা আমার খুব গুড়ে চাষি দাদা মানে অনেক মাত্রায় রাসায়নিক সারকে ব্যবহার করুছন। তো তার সঙ্গে সঙ্গে আর গোটে মুখিয়া জিনিস হচ্ছে আমার গোবর খত। তো আপনি এই দুইটা জিনিসকে কেনতা অনুপাতে ব্যবহার করছেন?
2: এটা আমি গোবর খত মুঠে মুঠে দৌ, এবং ডিএপি, ইউরিয়া, পটাশ এসব মিশে করে আমি জগালা বেলে দৌ, এবং কুড়া কুসা কলা বেলে থরে দৌ, এটা করে দুই তিন থর, এরা ফল্লা পরে থরে দুই থর পাবো
1: টমাটো বাইগন।
0: কথাবার্তা শেষ না দাদা, আপনার পচরাবার লাগি চাহিমি, এবে আমি দেখুছ যে আমার এই কলাহাঁড়ি আর নয়াপড়া জেলার কেতে চাষি দাদা মানে চাষবাস নে টিকে ধ্যান নেই দিয়ে বাহারকে দাদন বি যৌছন। তো সেমন করলে কাঁড়া কহবে?
2: আমি তো এনে চাষবাস আমি চাষ করি রহমু, আমার ক্ষেত খোলা আছে, জমি মাঠ আছে, আর বাহারকে আমি কাঁড়া কাজে যিমু, এনে ঠিক হিসাবে কিছু গোটে সুবিধা হলে এনে ভালসে আমি চাষ করি রহমু।
0: তিয়ার কথা পদে কহিলে দাদা আজি আপন আমকে সময়া দিলে আপনকর চাষবাসর দুঃখ সুখ আমার সঙ্গে হলে, সেগে আপনকে আকাশবাণী তরফর বহুত বহুত ধন্যবাদ আর জুহার দাদা।
2: জুহার।
1: শুনলি রে মোর ভাই ওয়াসু, যে নিপাশে তুই পচরাই দেলু সবু কথা আমার দাদা কহিদেলে।
0: দাদার কথা তো শুনলু, আমার শ্রোতা বন্ধু মানে শুনিছন, নিশ্চয় ভাল লাগিথিবা। দাদাকে মুই তো ধন্যবাদ গুটে দিয়েছিলি, তুই বি ধন্যবাদ গুটে দে।
1: হ্যাঁ মোর তরফ গুটে ধন্যবাদ দেলি।
0: ধন্যবাদ দেলা পছে পছে জ্ঞান কৌশলর কথা। তো বিশেষজ্ঞ আজ্ঞা খেটি আইলে না, আজি বলবাকে দাদা গোটে কথাবার্তা করু, চাল তুই আর মুই বসিকর শুনু
1: শুনু।
3: শ্রোতা বন্ধু মানে আপন মানে তো জানিথিবে যেতেবেলে আমার ঘরকে লোক বা গোটে আইসন, আমি কেনতা করে তাঁকে খানা পিনা দেমু, কেনতা করে তাঁকর অতিথি সৎকার করমু, সে বিষয়ে আমি চিন্তা করছু। যেতেবেলে খাইবার সময় আইসি সেতবে মাছ হোক কি মৌস হোক টিকে দেওয়া লাগি আমি চেষ্টা করছু। আর বিশেষ করে যেন মানে আমার গাঁ মন্ত্রী রইছন, সেমানে কুকুড়া পটে মারবা লাগি চেষ্টা করছন, আর কুকুড়া পটে খাইবাকে দেলে তাঁকর অতিথি খুশি হবে বলে ভাবছন। হলে ধীরে ধীরে আমার ঘর মনকে কুকুড়া মানে লোপ পাই যাচ্ছে। ইতার কারণ হলো আমার যেন বজারকে ব্রয়লর কুকুড়া মানে আসলা গাঁকে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপনার শুনছেন কতটি দেশ বন্দনা সমবেত কণ্ঠরে।

0: আচ্ছা দাশবাবু,
1: আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শ্রোতা বন্ধু, আপনার শুণুচার কতটি হিন্দি ভক্তিগীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রমের পরবর্তী গীতটি গাইছেন শিল্পী ঝুকিতা রায়, পুরাতন রচনার।